গোমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে গোমরাইয়া মারে গেল গোমরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে।